আসলে পুরুষের সাথে সাথে খাব বাসে বাজার কি সাথে লাগে সেটা তো তারে আর সব কুকে লাগে পারি ও যা